0: นี่เลยวินิลล์คุณธรรมตีปัจจุบันบัตรดอกเว็บบัตรเลอันดับซีดีเอ็มกันยศรออาจารย์จากเลตบล็อกอินิลล์อาเคอินิดอกมีอัตบุจากสุดพักกลาจันโอนิยกับปัพลันิตินิลล์ยายมีมีเวดากลอนวยอุปนิลล์จากสุดขอที่ดีมีเวดาปูเพียงดอกพิจิมันได้เว็บเซอร์โอดาตีเดลปัจจุอีคีเอ็นเอลเอดอกตัวมีกระดับพาเลทมันนิเวดากินิลล์ตนาเรคอร์ดโปเปียเวดอพิจิมันดาเวเบอร์เซพยาติเดลปตุลอมีเวดาโอดาเดลปตุอินิคีเอ็นเอลเอดอตุมิกราตะพานิพลายพริกิสิลิตานิมุคลาตานายกะดอเลดิมานิเวเวกัญญาดอกะลูตากะระกะโรบลีตเวคอริตทอบบาลอเวดานิลอโบดาพยาติเดลปตุอินิลคินิตอโบดาดิกะทอเววีดาบะเซติปุตะภาษาทอพลายพริกิสิคอตานิตุคิสิตะตอนิเลตุเวดาดอပြတူရကတီဝဲပပဒိုအဝဲဒအတောဘန်ကာဟူတော့တပဖိုတာအော်အလောဟာဝကီဝဲအေ SSTF drone force တူထဘဘဝဲဒအတောဘထိုနေပါတက်စောနီလောတက်စောခီတီမဝဲဒဖပုံကောရင်နေကဘောတူရခတီပြတူလဘတူအီနေ KNLA drone တပဖိုကရတဖလက်တူမနီဝဲဝီဒိုနေရှင်ကောဝဲဒဒစုကဝဲတဖအာမတာရင်နီလော KMU တူကေရလောကဝလအမေဖပုံကောရေဖဲလူတော့ကစားပူနေကတော့တူဝေခေါ်တီပြောတူဒဲလပတူအင်းနေ KNLA KNDO.PDF တဖာနေဖဲလိုက်ပရခိစီရတော့နေလက်ဒီမနီဝဲတာဝေဒိုနေစကောဝဒတာစုကွဲအာမအရင်းနေပတိညာမနီလောကဘောတူဒဲလပတူအင်းနေမီဝဲတာဖဲဖပူဝေတော့ကမမဝေဘဆဝေပြောတူဝမီတလလဲအရီဒိုတလတခန်းနေလောကဘောတူပြောတူဒဲလပတူအင်းဖဲတကထိုးခွေးကရခွေးစင်းနီးနေပြောတူလက်ဒီမနီဝဲဝီဖဲကင်းထုတ်ခီစီတနီလာစက်တမ်ဘာခွီတော်နီကန်ယူနီအစောကတဘလက်ဒူနီဝဲနာတကိနီဒီတူကေဝဲတာဆူလခီနီလကန်ယူကတူလေမူဒရပရတာလဘောနီလေပြောတူတခလူခီနီဆူတာဆူတာကမောနီပြောတူဒလပ်တူဝဲတာမီစီခေါ်ခါတော့တဟိနီဆူတာဆူတာကမောဝီလခီ KNLA နီပဖိုတာတော့တဘဆက်တူဖို့တဖာဝီလက်ဒူမနီကေဝဲတာတလဟူစီခေါ်လော်တော့ခဲနီပြတူဒလပတူနေအိုတင်တာထဲအလော်တစီဝီအခဲဤတလော်တဖာနေပြတူဒော့ BGF ကရတဖာလဲမပွဲရီပါရီနေပတူနေပါဒါဆောနေလောဒါကဆောဆူမညာတူမီဝဲတာမောတောင်တန်တောင်ကြီးတော်ဝေါ်လီနေပြတူလက်တေလောမေပိုဟောဘာကမလအကသစီခခဘာတီဝဲတာရီနေလောတနောတရီကောဒူဒော့ကညောကောဆဲဘူးလောကောတလောနေပြတူကော်မရှင်နေစထော်ဖဲလိုက်ပရခိစီနီတော်နေတတော်ခောပလက်တေလောမေပိုဟောဘာကမလအကသစီခခတီဝဲဟီတပါဟာဝဝဲအာမနိပတိညာမနိလောတနောတရိကောတုမောတဝေဖောခုတော့မေဝသဲဖြူတဝကရုမောတဝေဘူကဝတဖန်နိပြောတူလဲတေလောမေပိုလဂျက်ဖိုက်တာဟုဘလနိလောပောင်တရိယာမေပိုတရနိဘာတစီခိပလလောဝဲတာဟုပဒမဝခိရဘာတိဝဲပြဖြုထွန်းကော်ပနီဘာမတာဖို့အစတလောတနောဟာဝဝဲနိပတိညာမနိလောဒီနေတုကညောကောဆဲတန်တော်ကြီးကောဆာဝေတောင်ဗဟန်တော့တောင်ပေါ်အောက်တော်တဖန်နိပြတူနေဖဲလိုက်ပရခိစီမီတော်နီလက်တေလောမေပိုတော့ဘာကမြတ်တရာနေပါအာခိစီပါတီဝဲဒီတနောမေဝဟာဝကွေဝဒါစီကောနီလောလေတခောစီကောကညောကောဆေရာမတီဝေကလေးတီဝဲလေလောကောတတူပူနေပြတူတေလောမေပိုခုဘလောခုဟီဖလတစီခခမေဝကွေဝဒါရီနေပဒုန်နီပါတကစောနီလောအစောဆမညတူမေဝဒါဖဲမန္တလေးနေပပီဒီအက်အာရရရဘလက်မေလောတကပေါ်ဤနေတမီတာမေတော်တာရီနီလော PDF ဖူဒတာပစကရဖူအလိုက်ရရတစင်းမီကနလတာကပစူပီယတူအိုအီမေတာပီယတူလောအော်တာရီကလိုနေလောကောတဖာတော့ပပစတာတဖာတဲဝဲတာနဲ့ပတင်ရပါနေလောဖဲလိုက်ပရခိစီလီတော်နီဝကတော့ဖဲမန္တလေးနောဘူးနေစူပီယတူအို PDF တဖာနူလောတာကပတော့ဘာတာဆက်ကေဝဲတီလေမူပါအော်ဒါတက်လက်တခါအီနေဘာတာမဝဲနေလောဘလအနူလောတာကပတဖာဖဲလာမရှာတော့ခိစီနီတဲပရခိစီလီတော်နီနေ KIAAATNLA navy.pdf mandalaypdf.pla လဲ့အမီဂရတဖာအကလာတူဖို့ပိုခွာလူရနီစီပုံမူလူစီနေရနီလာတာကပေါ်အဝင်နေပြီးတော့ commercial ထွတ်ထွက်ဝဲတာနေလို့ဒါအီမီတာလော or lay order တခါနေလို့ဘာခါတော့တန်လာတာကပေါ်အီနေတမီတာမီတော်ဝေဒေါ်လဲ့တာပစကရတဖာတခေါ်တဲ့ဝဲတာလဲ့ဒါအီမီတာတတော်တော်လို့အဝင်နေပြီးတော့ဒီမှာဝဲအဝင်နေပတုန်နေပါတာဆောနေလို့တက္ကသိုလ်ကိတတီမြဝင်တာဖန်ကော်ရီနီ KNLA တူဖိုလ်အဟက်ကေလတမညာတဖာအိုဘောဘောကမတဖာတူလို့တကဝဲတာရင်းနီလော
1: KNU কতুলে পশাটা লক তু কেনুই ফা করেনি KNLA তু ফল হেকেলো টামিয়াত ফা ও লগোয়া কমনে তু ফা টুলো ওয়ে রিনি KNU তু ছবো বাবা দানিলো হেলাই প্রকিসিত তনি KNLA তু ফল আলে দুটালো টামিয়াত ফা ও নে কমনে তু ফা লে টুলো মুয়ে দাউই তু ফত ফা ইল তা হেকেট ব্লয় নে কমনে তো কলু ও তু সা খ সা তা আটা হিলো তা ফা ই মালা কপ পাপন ওয়ে দানিলো ডলে টাটলু তগে মুই পুনে বল হেকে টাটফা বল আলে তগে টাটফা নে তুকে নুই খোনা নে কটো সিগু কে টাগে নে বটো নে বা টাকস নিল
0: টাকস লে ই পা ফ্লাট ফা ই উইডা ফে নিল ইনাল কমল কোগা কতু মিতা মুল টাকস তো ফাই ফকো নিল সিবলু বা কমল কোগা ল আদু কনা বা টাকস টটার টাকলে নিল টাকলু
2: সৌরা জরুবন বুশানি পিয়সংসা MCDM পদ্মিলম পিলাই ওয়াসাই ফাংশুম শিকানি ফে মাই পিটংশি কোনা থানা রে সৌনকু না ফিলপাইন থাকলো না মিলিশিম সালনা আসিয়ান নিবোনি সফে মিয়াও সাধু না আখাই থে রেলা বই মথাই তে সেই নাম সাম সাকলো নাম তু সুমি খুব নাম নুশিয়ে শিকা পে তাম তুনা রে ফিলপাইন মুদি বু মু লাপু লাপু মুকলং চাকলো না মিলিশিম সালনা আসিয়ান নিবোনি সফে কমসে নিবো মিয়াও সাধু না আখা চে লুয় রে দেমু বং ফে মিস্টার প্রোস কোনা প্রোচ কুয়া টুখ্রা কলম না রাই না নেমুদ না মুটুমুম সালাম চা কমলাই তাইলাম আই মাই কালাম খ্রিমা চাপা খ্রিমা আমুম টুপে সা সাধু না আখাং চো তাইলাম চে লুয় তেতঙ্গা কুমসেম নিপেন্তপ নিগুলো লাই ওয়াসাই রাই ফে মসা মসা গলো নালাম চে সে নামো আসিয়াম ফোমলো মুদা নি চা সুয়ামি খ্রুম নাম রে লুশিয়াই গা না ফিলপাই মাই কালাম খ্রিমা চাপ কোনা যাও সুন্দা আসিয়ান নিখু নাম নেমু সালাম বে প্রা মধু আখ্যাও থুম সুয়ামি খ্রুম নাম মা পে সা চুমটেক দানা তেন সা থাম টুখ্রা ক্রাংসপ্রো লুসাই মুাই ফে মধু দানা ইউ মথাই তামত না রে লাম চে লু রে কুমসেম নিন তপ নিং বো কো সিনান নিখ্রুম তন দাসাই আসিয়ান সুয়ামি খ্রুম লাম মা ফে মা নিং জন না খ্রা খান খান সা ক্রাংসপ্রো লাম রে ইং সেম চো আসিয়ান নিং বো নি লাস ফং নি তে তৈ নি তেন টুখ্রা সাধু না আখাং রে লু সি রে লাম চে লু আই মতো না ফ্যান রুখা মু নি তলাই তন আই কুমসাম নিপেন তাপে মাইকান মু দানা রু নি মুকাউন পং সেম খাউসি নি থা কুই কুই তোদন আরি লানা মতু আসেন নিংব ফিলিপাইন মু দান ওয়ে অনলা মতু ফিলিপাইন লথা রপ্তো সলাং নি স্টো তে শিকা ফে তাম তো নানা রে নি মু দা ফ্যান রুখা মু নি তলাই গা আই কুমসাম নিপেন তাপ নি ফে মাইকান মু দানা রু নি মুকাউন পং সেম খাউসি নি থা কুই কুই তোদন আরি লালু না মতু আসেন নিংব রেঙ্গা আই ফিলিপাইন মু দান খু না ওয়ে অন কি গাই গা না ফিলিপাইন লথা রপ্তো লাইলা দিলিমা দাও লাই কা লঙ্গাই স্প্রো না ফিশন তে রে ফিলিপাইন মু দান কোনা দাম টুকু খাবলা গলো গা আই সিবু আসিয়ান নি বনি লা সুফং তা নিয়ম মু দান আ সিংকিম খো খাং তে মুম সালাম নি গ্রাউন্ড না রজ পালু না মতু ফিলিপাইন সো গা নি খো না তো দান রি লা রাই লাম নি ফে উই গুই তো দান রি লা না মতু ফে লাইলা দিলিমা হিটু ফিশন দান তাই রে তিনা কুম তিনা কুম সামগা মু মিং জো দান তাই মি আও লাই চে কুম শেন নিম চেন তাপ নি কো আসিয়ান চে মাইকা মুদানিয়া ইউরা নামটু কলো গা আই লখাম নি ফেমো আসিয়ান নি বনি খুনা মুসু উগুত নামটু ফে স্টিজ অটা গাই রে কুমশে নি তেন তপ নি খুনা লাইওয়া সাই ডিসেম্বর স্টার থে জানুয়ারি স্টার নি চা কলো লাইওয়া সাই রলতা পয় নি থে মার্চ দা থা তরা শাং নাম রে গা আই রপ্তো শিকা না নি অনলাইন ফে কুমসা মকাম লতা চা সামে ফে মসাম সাং কলো নামটু ফে মো স্টিজ সুন্দা গা আই তাইতাং গা মুম সা পং দু মশাং কাও ফে তাতিয়া লাম নি চে তো আংসান সুজি বে শনি না না কুক থং গো তন দাই কো না দা দে বে কুক তন দাই লাম ফে তো তে লাম মুং ক্লো দন নে লাম লঙ্গাই শা রাই না মগা মি থা কো কুম শান নি চেন তাম নি কো মুং শুয়া নি বে তিং সা রে রে বে লাম নি গ্রাউ গ্রাউ না ক্লো গাই গা না লাই লা দি লি মা আ নজা লে কা থা সুন দা গাই রে দ্রু ম গাং সি মু তে ফাং তাই নি মাস তা লাম থা বুং লাম খু না গা সা তে আ ম জো মুম রে ম শা ম রে মগা সা চান সি ক্রম লে ওয়া না তাই কো মশা সি এচ পান লো থুম শতা খু না মু কিনওয়া সাই গা না শি গুনা মতি মতন সন্তা গাই রে তেম জো টেনিটা আসেনি বলি লা তন্তা আই ফ্লাপাই মুদেন গুনা কুমশাম নিম পেন তানি কোনা তরা শাং নাম জু শকুত গাই পে নিংজাং না রালতা পয়ে চে তরা নশাং গাই রাপ তো কোনা কুমশাম নিম পেন তা পে তরা শাং নাম জু চলো না লাম জং পে মো আসে
3: আকু টাকা মেসেজ পে জেনা গারো চমারো এম সি ডি এ মে ফ্যা মিডিয়া ফেটে মৌখা মিডিয়া ঠৌনে ইবুক সাউ দি ফে পে মমা সাপে ইনজে মুনে অনুপিগো আসেন থে মেন চেনাই সাউ সাপি রে মা পিঞা সাজা মা ফে পে মোমখা ইবুক টেগো ဈေးနှုန်းချိုသားစွာနဲ့ ebook.momaka.com မှာအားပေးနိုင်ပါပြီရှင်မြန်မာပြည်သူတွေကိုသတင်းမှန်အသိမှန်ပေးဆက်နေတဲ့ MCDN နဲ့ Momaka သတင်းစာနယ်ဇင်ဆက်လက်ချီတက်နိုင်ဖို့ထောက်ကူအားဖြည့်ပေးကြဖို့တိုက်တွန်းလိုက်ရပါတယ်ရှင်
2: နီကူနာခွီခွီနင်းတောင်နာမတူတဲ့ကွန်မရှင်မြန်ပြန်တဲ့နီကူနာကွန်မရှင်မိုင်လာမနီယုံဖဲစစ်စစ်မနာမတူအွန်ဆန်းစုကြည်မလောမုံဆလာမမတူပုံတုံခရမန်နီယုံဖဲကလောင်တတကြနာမတူရှင်ကနောင်နာဂရုနင်းတုံနောင်နီဖဲတင်ပန်းဂျင်လာငါကြော့လူနာမတူတဲ့မုံချင်းရှာရော့မလန်ဖုံနေတဲ့ဂျွန်ပွန်ချခရမနာမတူဖိလပိုင်လက်ထရပ်တော့လိုင်လာဒီလီမာဖီရှွန်တန်ထိုင်လမ်ကျေလူအိုင်ရင်မတူနာဖက်ကန်နုံဆန်းခုံနီလငိုင်ဖဲကွန်မရှင်မြန်ပြန်တဲ့နီဘုံနီပေါ်မှာချခတဲ့ရှိကပဲတမတူညာနာရယ်ချင်းပမုန်တို့ကတာမချန်နေကြတဲ့နာပင်ငါအိုင်ဖကလုံဆန်းကုမ္ပဏီလငိုင်ဖဲမြင်ပြန်တပ်ကောနာမစ္စတာပရမ်ဆယာချပေါ်တော်တာဘုံနေပေါ်မော့ချခတဲ့ငါနာကင်နာရှိကန်ကောနာချီလီမယ်ရေဖကနင်းထောင်းလုံခံမရနာမလောင်မောထလုံဆန်းကုမ္ပဏီလငိုင်ဖဲကွန်ရှင်မြင်ပြန်တပ်နေချပေါ်မနပ်ကင်းရှိတဲ့နမ်ထဘုံနေပေါ်မော့ချခတ်ကောက်တိုင်ဆွန်မော်စီစာဖျာကုံတာယာကုံထေမလောင်မောမကောက်ကပြင်းနေဖဲမောဘုံနေပေါ်မော့ချခတ်ကောက်တိုင်ငါနာဆွနေရေမကြံပြင်းနေရှာနွေအိုင်လုံဆန်းခွန်ဖဲကွန်ရှင်မြန်ပြန်တပ်နေအင်္ဂလာကပုံမချခတ်ကောင်းတဲ့ရေငါနာကိနာမရှာနေစွန်းတနေရေမြောက်ဥယျံကုမ္ပဏီလုံဆန်းခွန်ငါနာမှုစွန်းနိုင်ညမစီတူကုမ္ပဏီလုံဆန်းခွန်ငါနာမှုစွန်းနိုင်ရတန်တူခါကောမရှာခလာအိုင်ထဲထန်ဆိုင်မစားဖဲအစိန်ရောင်ရဲနှုစွန်းချိုင်ငါနာကိနာရှိကနီကောနာစွန်းနေရေဒဲဘူလီပုံချခတ်ဆက်တယ်လမ်းတဲ့စိန်နာကိနာရှိကန်ကောက်တာကောမုံရဲမရှာမရဲငါခရနာကားထူဝဲပတ်ဖိုနီထန်ဆာမတိုင်ငါနာဆိုရှယ်မီဒီယာနေထမရစွန်းတိုင်လမ်းတေလူဝိုင်တထံကမစ္စတာပရမိုင်ယာရှင်ဒါမုံချင်းဖို့မုံတော်ဖကနင်းထွန်လုံခံမရေသာကွန်ရှင်မြန်ပြန်တက်တဲ့ကင်းအီတဲ့ပုံဖွန်တပ်နီမကြံကြအရနာပင်ငိုင်လမ်းကျေလွယ်ရီနေမကြံတာကွန်ရှင်မြန်ပြန်တပ်မကနာမရေရှိမငါစီနာဝမ်မန်ကောင်နေတဲ့လောင်လောင်ကျူနေပေမောရုံလမ်းဖုန်နီစင်လာလွယ်လမ်းကျေလွယ်တထံကကွန်ရှင်မြန်ပြန်တပ်ပါပြူဟာကွန်ကောနာလောင်လောင်ကဘာနီကပ်စတန်ပုန်ငိုင်မကျော်လုံခံမရေနာတန်ကောင်မကျူပလာခရနာဟွန်ခရဲလမ်းနီမတွေ့နေပင်ငိုင်လမ်းကျေလွယ်ရီပန်းစတမ်ခုနာမလီမဇောခမ်တန်ဘိုင်ကလောဖောင်နာမတူရှ်ကုတ်ငိုင်ဖဲချင်းဖို့ဥဖူပောင်းမလီရှိတခုပေါ်နာနင်ခပိုင်ရှိကဖဲတမ်တန်ညာနာရေမြဝအစိုးရကျဲဒရုံကောင်စင်းငိုင်ကွန်မရှင်မြန်ဖန်တပ်နေမလီမဇောခမ်တန်ဘိုင်ကလောဖောင်နာမတူရှ်ကုတ်ငိုင်ဖဲချင်းဖို့မုံတော်ထငါအိုင်မုံရှာနေကျဲချင်းဖို့ဥဖူပောင်းမလီရှိတခုပေါ်နာတကြလနာနင်ခပိုင်လာတောင်းလိုက်ကလငိုင်ဖဲမစ္စတာပရော့ငါရရှိနေတာတောင်းတဲ့တဲ့ဒရုံကောင်စင်းတဲ့အစိုးရကောမလီမန်ဆုခမ်တန်ပိဖောင်နာမတူဘူကန်ငါမုံရှာနေခပလာဝါခရာမြေရှရတ်မုံရှွာခရမ်ဆုဖုံနေရှီမှုရှမတဲလမ်နေပေမတူမနေကလောငါအတန်ချအန်တန်တော်လေကပေစပရတ်တဲလေကင်နာမရှာနေတဲ့နင်ချံဖုံမလီရှိချခုကောနာမလီမန်ဆုခမ်တန်ပိဖောင်နာမတူရှကွန်ငါလမ်ဖေနင်ခပတာနာမြဝမုံတန်ဆိုရမတူအိုင်ကုမ္ပဏီ SBIC YNE ခုနာမြမုံရှွာနေရမြရဖဲဂျင်းစုစုနာအတိအနာမြရှရကခင်စွနယ်လမ်နေတဲ့မလီမဆုခမတန်ပဲဖောင်လမ်တူရှကုတ်ငိုင်ဖဲကလန်တချခင်ကောင်းလာမလို့လုံလမငါဖဲဖျလုံးနာစွန်တာငိုင်ရေမလီမဆုခမတန်ဖဲနင်ခပဲမုံရှွာနေပဲအရီလာနာငါနာခရစ်မိုင်လမ်နေတဲ့မုံရှွာနေပဲအတိအနာခရစ်မနာမုံရှွာနေအမြရခမလာရဖုံနေဖဲကလောငိုင်လမ်နေကလန်တချခင်ကောင်းလာလားကိနာမရှာနေတဲ့မြမုံတန်တင်ရအကျူစုပကဖဲခရမ်ချစ်ကုနာမလီမဇုခမတင်ဖဲစက်ကော့တမ်ကောနာမတူမူဖြေရှာတန်တာငိုင်လေတဲချန်ကမြမုန်တန်တင်ထမကြံကြလနာပြင်ငိုင်အကျန်တဲဘုံနေမစင်ကပါဖဲအတိအနံခရန့်ပရကလောတနာယံကိုမန်ခန်နိပဲဂရောင်းနာကပါရှွန်မယိုင်ငါနာမုံစွန်တာငိုင်လေမလီမဇုခမတင်ကိုစော်တဲလဆဆွန်ဖြေချကိုတဲ့မငါမီတာတဲ့တမ်တဲ့ခီမီမစွန်ဆာရှီမီတာကပါရေမကျော်တဲဘုံနေမစင်ကိုစင်ကာပူမုန်တန်ကြံတာမဲရှရာဖဲခါလင်မချွန်မဲရဲနာခါကတာနာခရုံကနုနီဖဲတင်ပန်ဒီနာပြင်ရှွန်မဲငါနာအင်ဒီပန်ဒန့်အစ်စပက်ရီဗျူးအော့ဖ်ဒဲမစ်ဆုံတမ် EI အီကော်နာမိုခင်းကောင်ရှိမစုံနင်ကောနာအန်တောက်သားချလိုရန်ကအိုင်တိုင်ပုန်နေမစင်ရမကျော်မွန်ပရမရှာမွန်မီခင်းကောင်ဂျမ်အတိကနံရှရာထော့ရှ်ကွန်ခရိုမေဇွန်ကကြီးကွာလက်တာကောနာဂလိုလူဂလိုရှာဝိုင်လမူကခေါင်းနာနီဆွမဲတဲ့ထုံခရင်တရှိတာလောင်နီတန်စာဆွမတ်ဝိုင်တဲ့ခရုံကတလဲဝါဆယ်ရီမကျော်ချင်းဖို့ဥဖူဖုံနေတကြရနာနင်ခပ်လိုက်ကအန်တဝဲလာမုံရေငါအိုင်ဒရုံကံစင်မဲကွန်ရှင်မြန်ပြန်တပ်ကောကင်ကောင်ကမငါနင်းဒီစဘာစတာရှိကရူရရှိနေအန်ထွဲအန်တောင်းလိုက်ကမဆက်ခေါင်းဆာရှိမလီခက်ကန်ကင်ကောင်ကမငါတီမလီမိုက်ဇုခါမတင်ပိုင်ဖောင်နာမတူခဏချငါနာဆက်ဆက်စကန်ကွန်စုပယ်ရှာနင်ခပ်ပဲနိဖဲဂရင်းငိုင်ဥပဒေချမ်ဘရန်အရီလာမနာရေငါနာမုံခရစ်မတ်တန်တိုင်လာမကျေလူအိုင်
0: ဘတ်မီနမန်ကိလန်ဝဆိုင်ဘောင်းစတမ်ရှိကနိဖဲတကြောင်ရှိပွဲရလမန်ကောအတဲကောငဆိုင်ခူရဲ
2: MCDM မှာရှိကနေဖက်ကပလာမတ်တိုင်ဆောရာအိုင်ဂျူဝန်ပေါ်အမျိုးရှာနေရောဖက်ဂရိတ်ချူကပါဆိုင်လုံး